শ্রুতি তুলে রেখা দত্ত কি আগলি প্রস্তুতি, নজরুল গীতি, হেমন্তিকা এসো এসো হিমেল শীতল বনতলে, হামি প্রকৃতি কি শান।